MBBS 24 ঘন্টা ডাক্তার শিশুপাল মন্ডল MBBS 24 ঘন্টা ডাক্তার বিকি সাহা MBBS 24 ঘন্টা ডাক্তার অমোক উপাধ্যায় MBBS 24 ঘন্টা ডাক্তার চন্দন সাহা রেডিওলজিস্ট প্রত্যেক হপ্তাকে মঙ্গলবার বিহিবার শনিবার দিউসো 3:30 বাজে ডাক্তার প্রদীপ।